0: ডক্টরকে কোঠারির নিকুই কথা রুমিকে ফিয়বল তং হরি বারুয়েফা হসপিটালগে ফারু তাকুম ফেসিগেং ক্যারি ক্যারিগে হিঙ্গাফা দিয়ে কোম্মে মিহেগে মৌনমতিম বেস এনে ফেন্নমুন্দি হি বিরুয়েরি কামা না উমিদ শাফিয়ে কোটারিয়া দিমালা পালালুমগে হিবারিম বেস এনাগে কয়াকুনে এ মৌসুম দেলুলা কুরিমতলা এ হিতি হাগিগেং হামাকুরানি কিহিনে বায়ে রুমিগে হিতং আরমুন্দিয়া শাফিগে কুরিমতিগা করুণা হিফাটাগে হুন্নানি সাবিতু কামে মিবগুতু রুমিগে হাসিগন্ডা কুনে
1: রুমি তেংকিনেন হাদানি শাফি গাতে দামবিনু
0: শাহিদা মাডমাডুং রুমিগে কোণুগে ফিরুমালামুং এহি রুমি বোহু রালি এনেগে দেলোলুং হুট্টু মন্নতে করুণা ফাবমুন্দিয়া
1: নুন্দুন্তা আরেং গায়কু এহি বারেনে আরে মিদানি গিয়া ইরকোলকু আন্নানা
0: রুমিগে আডু নিকুতি কিরিয়া কিরিয়া শাহিদা ইতরু এচ্ছে নুপুনে হামদার দিগ নজরকুং বালাহাট্টাগে কুটা রুমি হসপিটালু নিকুন্নং হিগাগে দুবাই জিম ফুরিফাবি মাগুতাকুং রুমি হিঙ্গামুন্দি এভেস আডে এভেস মানজারে রেকাণু লাফদ গোতাকা ফিনি ওয়াই জেহিলিয়াস এনাগে হাসিগণ্ডং ইহুসাসবনি হুনুকাম মাগুগে ইফারাতুং দুয়ারু মতিং হিঙ্গামুন্দিয়েরু এনাগে ফিয়াওয়ালতং হিওয়ানি আমিল ইখতিয়ারুং বেরুগা কুরিয়াতাহিং কারণুং ফুসফিফাওয়া দেলোলুং মাগু হোদামুং কিতাম্মে ফাহারাকু মিহুংগে গ্যাগা ল্যাগন্নং উলুনু দুনিয়া এগে দুয়েলিগে হিঙ্গামুন্দায়েরু রুমিগে দুনিয়াবানি এক্কং হুট্টিফা গেয়াবাদিবু মায়েগু দোরু লাপ্পাফা থাড়ুলি গেতেরেগাবানি হিমেংখাং এ হিমেংখামুং রুমিগে হিতুগে তেলুং ইতুরং আবাসবি ল্যাগেং হুরি হেদুন্তা বেলুমগে খিয়ালেবে সেনেগে সিকুণ্ডিয়া কারণে ফ্যাওয়াং এখানে বেলুমফৌ সীতা মিশ্রাপ জহি ফাখানায়া ফাখানায়া বাদে তাড়ুমফৌ ফেম্মা গানু এম্মে বার তু কল্লি ফেং রুমিগে বোলুম ফেসগেং তিরিয়া ফ্যাবাং ফেসি ল্যাগেং হুরি হেদুং ফেনুন তেমি হাসিগানুগে তেব্বা মুন্দিয়া ফ্যাবা মুন্দিয়া ফেনতাহুগে তেরেগা ইস্তাহা ল্যাগে রুমি হুট্টিকেং হুরি এনেগে হিতং এরি দেং দাম্বি কোন দিমালাক বায়ে কুরিয়ং ওতি কোম্মাকে বায়ে এনেগে হালতকি হাতরু অকল কাম্মাতিগা দাণে বাকি মিশ্রা বেন্নেগে মাগুয়ালি ফহুরি মুসাফিরেগে হালতু কোম্মে দিমালাকুম মিসফেন্নানি আদিরিকাং এবগুতু ফেনুগা তিকিতাকুম ফুসফেফাওয়া মুনু বালা লোগন্ডা রুমিগে নজরু হুট্টুনু এনা লোগন্ডা দিমালা ফিয়াবলেন আড়ালি লোগন্ডুম ফেন্নামুন্দি তেমি ফোবে ফহুরি দেলোরেমবে মুনুমতি মায়ুস কমবেরিবে ফাওয়া রুমিগে সূরা নাম মেস কুল্লিয়াকং এ সূরা আদিয়া খিলাফ ওতাকা বদলওয়াম ফেসি এ সূরা রুমিগে হারাকাতা তাকুরাহরু কুরুং হুট্টালা সিদা রুমিগে দেলুলা বালাহাট্টাগেন হুরে বাহকতাকম ফেসি
1: রুমি শাফি একানি কন্নুলা
0: লোকনুম ফেন্নাং হুরি সূরা বুনি এ আডু ইবেমুন্দিয়ে রুমিগে সিকুন্ডিগে এম্মে ফুমমিনুং
1: রুমিগে হায়াতুগে এম্মে একানি বেরিবে হুরিহা উম্মিদে গেল্লুনু দুবাহু তিয়া হায়াতং হ্যা এম্মে বড় উফাওয়ারি কামকে শাফি নুনতা রুমি হাম হান্দার নে তুনিতা শাফি রুমিয়াকে উলুনি কিহা লোবিং কিহা কুলুন কায়কো এ দুস্তং হান্দাং কোব্বলা রুমিয়াকু কুরি এ উফাওয়ারি হিঙ্গম জে দাতুরতা হান্দাং এ বহুরিতা
0: এ আটু ইবমায়কো রুমি গে হি কুদি কুদিবি এনায়া তাম্মিনাং আঙ্গহুলুবে বারা গিসলিবে ফেশুনু ফাখানাগে তানুঙ্গড মতিগা ইশিদে দেকাকু মেগা জসা বারু কোল্লেবুনু গিসলামুং রোমুং লোগনুম ফেন্নাং হুরি আমিল্লা সূরায়া শাকুয়াই ফুরিগেম বি আটাকুং সুয়াল কুরি
1: দেখ দেখ দেখ কিবে শাফি আরে মিয়ারে বাকি কল্লি

ফাহে আল্লাহকে রহমতকে আসারুত দেখে বেলাশ বিঙ্গণু মরুমা ফাহু ওয়ারে গে সববুং একলাঙ্গে এ বিঙ্গণু দিরুবণি খুম ফদে খুম হেয়ে হামাকশ্বর একলাঙ্গে মারুবে ফাওয়া মিহুন দিরুবা রসকলাঙ্গে কং কশবরে একলাঙ্গে খোম্মে খম খম্মে কুড়দুম অন্ত রসকলাঙ্গে

আল্লাহ ফনুবি রহমতুগে সবাবু বিমুম ফলা হেদিগে গস্তুগে মচ্ছ হামাকশ্বরু তিমন রসকলাঙ্গে বৈরোড়িয়ে ফনুবা এগে সবাবু এগস্ত দুমে হিকিগিন দাতং এউরেন্ন ফেনিজনম এগে ফাহুম বেস এউরেন কাফির উমগা দিমিতিবেকং কশ্বরে।

0: আদি খানু মিহুন না এবাহি মাগু ফুরেদুমুং খানু বেফাওয়া মিহুন না এউরেঙ্গে মাগু ফুরেদুমুং একিবা খুরব্বা থেদু মাগু দক্কাওয়া হা দিয়কু খামগা খালেগে ফানু নুয়ামুয়ে তিমান রসকলাঙ্গে আয়ত্তকং ইমাওয়া বয়কম মেনুই খালেগে ফানক নিবেবেনতে ফাহে এউরেন্নি আল্লাহ কিয়মম্বা মিহুনে
1: দিবেহি এফএম দিবেহি নায়ক নদীয় একে মেগাহার্টজ

বালিকা শিখামগ থেরিন থিয়াবামি হুম হেদ দেবী খালাঙ্গি আল্লাহে দিং বালিকা শিখাম ফাহ বারে লব্বা আদি বার ফাহ বালিকা শিখামাই দুয়াসুমগে দের খামাই নিখামেত কান লেবি বেশ একলাঙ্গে একলাঙ্গে ইরাদ খুরব্বা ইচ্ছে একলাঙ্গে হদ্দবতে আদি একলাঙ্গি মোড় দেন ওড়গেম্বা খুড়দুম অন্ত রসকলাঙ্গে।

ফাহে এদুয়াহুম আনিয়াবেরি নাকা এউরিন দক্কা অজরাখুম মমফায় নুকরানিতে আদি হেও মগং এম্বুরি দিউমাখা এউরিন নাকা ছানেন নুমে দিব্বানে মেয়ে।

0: දිවෙහි FM දිවෙහි නායකු නුවදිහ එක මෙගහර්ට්ස්
1: හිමබිහි රක්කා තෙරවුම්
2: හිමබිහි වැක්සින් දෙඩෝස් හමකුරුම්
1: සාගොන්ලාගෙන් අත්තවුම්
2: කෙස්සා කිඹි අලානම අඟයා නේෆ නිවාකුරුම්
1: හිමබිහිගෙ එවස් අලාමාතෙන් හුරනම මාස්ක් එළුම්
2: আদি হিমাবিহিগে আলামাতে হুরিনাম একহেরিবং
1: হিমাবিহিগে আলামাতে ফেনিজনামা লাসনু কুরবা সিহি ফরওয়া হোদবা
3: সাদওয়াদে ইশিনদে
4: কামুক তো আলগন্ডা গোয়ালেবি
3: সাদওকে হাওয়াল কোরা কোব্বেমা সেক্কতে ওয়ার ফরওয়াতেরি কামায় কি রাঙ্গাল কুরাম ওজফে আহরেম বেলিয়েস নুবেলিয়েস উরিহা কামেস তিকুরনে ওয়ার জিম্মাদার কামায়ক ekam fahaga ko shukura ada kuram vegen guali
4: shukriya sir
3: tigotan abades kuriyadde ti hivara farwa terikan dokon nula tinge
0: divahi fm nuadhe ek megahertz
5: abada fahi lavata kay ko maazi ge tiriya
6: ಇತ್ತಕುಂಜ ಆಗಹೋದಿ ಎಮ್ಮೆ ಗಯಾವ ಫಣ್ಣಾನುಂಗೆ ಹಂದಾಂತ ಕಾಯಕು
5: ಹಂದಾಂತವಗೆ ತೆರಿಯ ದತುರುಕೊಲ್ಲಮ

0: ডক্টরকে কোটারে নিকুই কথা রুমিকে ফিয়বল তং হরি বারু এফা হসপিটালকে ফারু তাকুম ফেশিগেন ক্যারি ক্যারি গে হিঙ্গা ফাদিয়ে কোমে মিহেগে মুনুমতিন বেস এনে ফেন্নমুন্দি হি বিরুয়েরি কামা না উমিদ শাফিয়ে কোটারি আদিমালা পালালুম গে হিবারে বেস এনাগে কায়কুনে এ মৌসুম দেলুলা কুরিমতলা এ হিতি হাগিগেন হামা কুরানি কিহিনে বাই রুমিকে হিতং আরামুন্দি শাফিগে কুরিমতিগা করুণা হিফাটাগে কুন্নানি সাবিত কামে মিবগুতু রুমিকে হাশিগন্ডা কুনে
1: রুমি তেনকিনেন হাদানি শাফিগা তা দামবিনু
0: শাহিদা মাডমডুং রুমিকে কোন্ডুকে ফিরুমালামুন এহি রুমি বোহু রালি এনেকে দেলোলুং হুট্টু মন্নতে করুণা ফাবমুন দিয়া
1: নুন্দুন্তা আরে গায় কো এহি বরেনে আরে মিদানি গিয়া ইরকলক ওয়ান্নান
0: রুমিকে আডু নিকুতি কিরিয়া কিরিয়া শাহিদা ইতরু ইচ্ছে নুপুনে হামদর দিগ নজরকুং বালহাটাগে কুটা রুমি হসপিটালু নিকুন্নং হিগাগে দুবাই চিম ফুরিফাবি মাগুতাকুং রুমি হিঙ্গামুন্দি এভেস আডে এভেস মানজরে রেকানু লাফদ গতাকা ফিনি ওয়াই জেহিলিয়াস এনাগে হাসিগন্ডং ইহুসাসবনি হুনুকং মাগুগে ইফারাতুং দুয়ারু মতিং হিঙ্গামুন্দিয়েরু এনাগে ফিয়াওয়ালতং হিওয়ানি আমিলে ইখতিয়ারুং বেরুগা কুরিয়াতাহিং কারণুং ফুসফিফাওয়া দেলোলুং মাগু হোদামুং কিতাম্মে ফাহারাকু মিহুংগে গ্যাগা ল্যাগন্নং উলুনু দুনিয়া এগে দুয়েলিগে হিঙ্গামুন্দায়েরু রুমিগে দুনিয়াওয়ানি এক্কং হুট্টিফা গেয়াবাদিবুমায়েগু দোরুলাপ্পাফা থাড়ুলি গেতেরেগাওয়ানি হিমেংখং এ হিমেংখামুং রুমিগে হিতুগে তেলুং ইতুরং আবাসবি ল্যাগেন হুরি হেদুন তা বেলুমগে খিয়ালে বে সেনকে সিকুন্ডিয়া কারনে ফ্যাওয়াং একানি বেলুমফৌ সীতা মিশ্রাপ জহি ফাখানায়া ফাখানায়া বাদে তাড়লুমফৌ ফেম্মা গানু এম্মে বার তু কলি ফেং রুমিগে বলুম ফেসগেন তিরিয়া ফ্যাবাম ফেসি ল্যাগেন হুরি হেদুন ফেনুন তেমি হাসিগানুগে তেভামুন দিয়া ফ্যাবামুন দিয়া ফেনতাহুগে তেরেগা ইস্তাহা ল্যাগেন রুমি হুট্টিকেন হুরি এনকে হিতং এরি দেং দাম্বি কোন দিমালাক বায়ে কুরিয়েন অতি খুব মাকে পায়ে এনেগে হালতকি হাতর অকল কাম্মতিগা দানে বাকি মিশ্রা বেন্নেগে মাগুয়ালি ফহুরি মুসাফিরেকে হালতু কোম্মে দিমালাকুম মিসফেন্নানি আদিরিকাং এবগুতু ফেনুগা তিকিতাকুম ফুসফেফাওয়া মুনু বালা লোগন্ডা রুমিগে নজর হুট্টুনু এনা লোগন্ডা দিমালা ফিয়াবলেন আড়ালি লোগন্ডুম ফেন্নামুন্দি তেমি ফোবে ফহুরি দেলোরেমবে মুনুমতি মায়ুস কমবেরিবে ফাওয়া রুমিগে সূরা নমমেস কুল্লিয়কং এসুরা আদিয়া খিলাফ গতকা বদল মামফিশি এসুরা রুমিগে হারাকাতা টাকুরাহরু কুরুং হুট্টালা সিদা রুমিগে দেলুল বলহাট্টাগেন হুরে বাহগতকম ফিশি
1: রুমি শাফি একানি কন্নুলা
0: লোগনুম ফেন্নাম হুরি সুরা বুনি এ আডু ইমে মুন্দিয়ে রুমিগে সিকুন্ডিকে এমমে ফুমমিনু
1: রুমিগে হায়াতু গেমমে একানি বেরিবে হুরিহা উম্মিদে গেল্লুনু দুবাহু তিয়া হায়াতং এ এমমে বড় উফাভারি কামকে শাফি নুনতা রুমি হাম হান্দার নে তুনিতা শাফি রুমি আকি উলুনি কিহা লোবিন কিহা কুলুনা কায়কো এ দুস্তং হান্দাং কোবলা রুমি আকু কুরি এ উফাভারি হিঙ্গম জে দাতুরতা হান্দাং এ বহুরিতা
0: এ আটো ইব মায়কো রুমি গে হি কুদি কুদিবি এনায় তাম্মিনাং আঙ্গহুলুবে বার গিসলিবে ফেশনু ফাখানাগে তানুঙ্গড় মাতিগ ইশিদে দেখকু মেগ জসা বারু কলেবুনু গিসলামুং রোমুং লোগনুং ফেন্নং হুরি আমিল্লা সূরায়া শাকুয়াই ফুরিগেম বি আটকুং সুয়াল কুরি
1: দেখ দেখ দেখ কিবে শাফি আরে মেয়ারে মা কি কলি

ওহগে হিদ্যমে একলাঙ্গে রসকম ফুলু নু ফরাতকম হদাফাবনি কুংচকম তিয়বামিহং তিমঙ্কলেগে ফান ফহে দখা বলাশে আদিকীত মুশ্রিকুম বনি বয়াম বিগম্বা মগুফরিদু বিঙ্গে তেরেগে।